0: Hello,
1: Alo,
0: taşıdılela,
1: Tezitine,
0: aktençila.
1: Da yanlıyor da o kaşımla zeydi monda, tamen tamoku, tameni zidne zidzamonu
0: Jamme chamu singe runga ta tang pok sam arela.
1: Dalo mon, di zidne zidzamonu,
0: Less, less, less.
1: ato, dara chuta ta puna kinezi no, puna lamden no, ezik kon patan no, ayah bir amala bir neluri no, da,
0: Less.
1: ezik da lamdurum ইসরেমে তাতেমে নুলা
0: লেসলা লেসলেস এজিক আকতেনছলা দেশি সিনাং নো নিলা কেমা জুনু উইনালা
1: আজি ওকা জিগু নো জিলা
0: লেসলেস লেস এজিক
1: বেলা মন্ত মন্দা
0: লেসলা আনা আকতেনছলা এজিক ইনাংসি থুকতে নাং সামজে তে ইনাশি ফুনিক রিদু চনু মেরেলা
1: আকি গুদা তমে দমে নং নং দাজে তে চসা নো মে দা তানো নো দো দা তেবি জি জিনে জুদু দা আকুজে ইনু নে ইউ দালে দাজে লানে নো দা থমলো কুতে ইনু নে ইউ থমলো কি জি
0: লেসলা লেস লেস থুজি ছিলা আনে এনা সে থুকতে না সামাচিতে উত্তেজি ফুজিছিলা থুজি ছিলা
1: ছিল।